0: वल बलियार जो हम ना मिलेंगे तो गुल ना खेलेंगे, अल तेरी जान की कसम यार। कुमार सानू एन अनुराधा पलवल की आवाज में गाना जो प्रोग्राम में अभी आप लोग सुने
1: कसम।
0: Wel, als je zoeker waar ik een recept onder eil heega, dus wat gaan we vandaag koken, wat gaan we vandaag eten? Wel, dat ga jij in de Eskadeesje herzee Lina Ramiswer. Maar hij zegt een recept, wel eens op haas. We gaan vandaag lekker nasi met gebraden kip, wel lekker en sambal. Wel lekker hoor, jij joontje toen ook beneden, mooise piaarse, beneden mooise kaie. Oor, op die baar gaan we je programma aflijks zullenge, to Amsterdam Oosme. Bij ons, je gobind, bij programma kubarikir zullen, goedemorgen. तो ये गाना तुम्हारे नाम।